অনুষ্ঠানত এইবাৰ শুনক উদিত নারায়ণ আর শ্রেয়া ঘোষালর কণ্ঠরেদি গীত জেহের ছবির পড়া, গীতর কথা শকিল আশমীর, সংগীত পরিচালনা রূপকুমার রাথোরৰ।

0: অগ্নিযুগর গান।
1: অগ্নিযুগর পিরিঙতি মায়ে নতুন অসম গড়িম।
2: ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উপলক্ষে আমার দৈনিক আয়োজন অগ্নিযুগর গান।
1: ও মোর প্রিয় জনগণ, মই গাও তোমারি গান।
0: প্রতি পুয়া 8:15 পৰা 8:25 লৈ সুধা কণ্ঠৰ গীত।
2: বিবিধ ভাৰতে গুৱাহাটীত অগ্নিযুগৰ গান।

এখন দেশত এক রজা আছিল, লঘু দুখতে গুরু দণ্ড দিছিল। এখন দেশত এক রজা আছিল, লঘু দুখতে গুরু দণ্ড দিছিল।

চকু পড়া আখ পড়া নিতে ঘটিছিল নচচা ফুলত তুলি রং চাইছিল চকু পড়া আঁঠু পড়া নিতে ঘটিছিল নচচা ফুলত তুলি রং চাইছিল।